নংথমবা মঙ্গলচাও মৈতৈ মেয়েকা বি কুঞ্জ বিহারী শর্মনা সেসকলিব লেবাকনিংব ইসৈ আসে তাহানজিবগলৈনাব ইসৈ তাহানজব লজরে আকাশবাণী ইম্ফাল হৌজিক ওয়েস্টার্ন মিউজিক থরমগদমক এন প্রবীণ চন্দ্রদ খুশিনজরি

0: ปรับปรุงก็ มาইতাবি গাছে আমতে উপফাং দে দেনা হজিক দি মাসাইগি ভিডিও দিয়া অরবনি মা সারসাটা কাপোগা লইনা বক্স কানোদা
1: ডিসপ্লে তো না
0: ডিসপ্লে তো অরবনি না ডিসপ্লে অরবনি মাসাইগি মিস নি মাসাতে ও ও ও হাইবদ আদ মাইতোই হাই
1: লাইন লাইন খংবা
0: মে আইগিনা ই এ রিয়ামানা সুনং কিবা আকুই কি সিংমা ইয়ং খক্তা আইনা আমখক নুমিনা থরকপা মতম সিদ মইনা আকুই কি আইগি ফামদানি আইগি চিংদং আমখক নং কিবা দে উইদাউট দ্য ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট আমতে ইয়াউদেনা সুমে দেগি ফানিয়াক আমাগা ফিয়ামখক ইল্লাগা নুমিনা সিংমাই দ দশ মাইনে থরপই দ আরে স্মাইট নুমিদাং ওয়াগি মতমনি নুমিনা সিংয়া থাংনক লেদু দ নুমি চং গিতারে মই কেমে না মেন মিয়াম নম দ আদু থাগত পদ দ মিয়াম সিনা দু তবদ ইয়াম না পামনি খনে কাহে বে পাউ দি হাইচুম বসুম দবরে দি খন দি
1: আদু নসু ইসি মগি লম্বি সি দ সঙ্গ নবি আসো লম্বি ম ওই দুই নে বা আদু তানজা সি দ হই সঙ্গ কি বগি নমিনেশন গি ওয়ারি দি মরক থলি আদু হুজি হাগি বে ইসাই দ ও গসাই গি সিং দং দ ফমগ তব দ মতিম দং দং বিউ বা
0: খানা সি দি আলো বি নে কাজি ইয়া দি
1: মিয়াং গি নুগাই নে বা
0: Numida waigi na matani ho numina ga singyana thanglakle sing